আমেরিকান কবি, আত্মজীবনীকার, নাগরিক অধিকার আন্দোলনের কর্মী মায়া এঞ্জেলো, সম্পূর্ণ নাম মার্গেরিটা এনি জনসন, তেওঁ সুদীর্ঘ 50 বছর ধরে 7খন আত্মজীবনী, 3খন প্রবন্ধর কিতাব, কেবাখনো কবিতার কিতাব লিখার উপরেও বহুসংখ্যক নাটক, চলচ্চিত্র আর দূরদর্শনের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে আছিল। তেওঁর কর্মর স্বীকৃতিস্বরূপে এঞ্জেলোয়ে একাধিক বটাবাহনের সঙ্গে 50টাতকৈও অধিক সন্মানীয় ডিগ্রি লাভ করেছিল। আজির এই দিনটুতেই ক্যালিফোর্নিয়ার এখন চিকিৎসালয়ত 2014 চনত মৃত্যুবরণ করেছিল। আজির এই দিনটুতেই অস্ট্রিয়ার মনোবিজ্ঞানী আলফ্রেড এডলারের মৃত্যু হয়েছিল। এইখিনিতেই বিশ্ব ইতিহাসত আজির দিনটো এবার চকু ফুরাই চাও। আহকসুন, আজির এই দিনটুতেই বিশ্ব মহিলা স্বাস্থ্য কর্ম দিবস হিসাবে পালন করা হয়। আজির এই দিনটুক নেপালের গণতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় আর এই দিনটুকেই ঋতুস্রাব স্বাস্থ্য দিবস হিসাবেও পালন করা হয়। কাম করার সময় এটিয়াই, কিবা এটা করার সময় কেতিয়াও শেষ হয়ে না যায়। শ্রোতাসকল, আপনার আজির দিনটো শুভ হোক, মঙ্গলময় হোক, সেই কামনারে আজির সুপ্রভাত অনুষ্ঠান মই ইমানতেই সামৰিছো। ধন্যবাদ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

0: এটা উদাহরণ দিও, তার মানে তার সি কেনেকে আসলে সি যেটা ঢুকায় আমার প্রদীপ আচার্যয় তার একটা অবিশ্বরী সেন্টিনেল একটা অবিশ্বরী লিখেছিলেন, তার এটা কথা লিখেছে যে মই কটন কলেজের এনে ধরনের কথাটো মো গোটে কথাখিনি হয়তো মনে নাই যে মো কটন কলেজের ইংরাজি বিষয় অধ্যাপক, কিন্তু অমূল্যর মানে যোগাযোগ আসে, কিন্তু অমূল্য শর্মা যেটা হেলেমরপা আহে কেতিয়াবা গুয়াহাটিলে আহিলে মোর তালে আহে, আমি যেটা বহু তেও যে কিতাব পড়ার কথা কয় মতো কেতিয়া বহু দুই এখন কিতাবর নামই শুনা নাই বা মই কিন্তু সেই কিতাব পড়া নাই সেইবিল, গতি সেইজন ভাতৃ মোর সচাকি মই মনত পড়ে পড়ে থাকে। এইখিনি হল মোর ঘরের কথা আর মার কথা কইছে।
1: মাতুল বংশর হল বীরেন বৰকটকী,
0: বীরেন বৰকটকী মার মার বরদেউতাকর পুতেক বীরেন বৰকটকী, তেনেকে আরো এজন ককায়েকর মার মানে আরো এজন বরদেউতাকি বরদেউতাকি দুলাল দুলাল বৰকটকী এনে সেই বৰকটকী পরিয়ালটো পড়া শুনা সকল ক্ষেত্রে তেতিয়া বড় নাম করা বা প্রখ্যাত সেই অঞ্চলত হেৰি আছিলে। আর এইখিনি মোর মাতুল বংশর দেউতার বংশর এইখানে কথা কলই। তারপরে মানে প্রাথমিক শিক্ষা সেইখানে গই মানে হাইস্কুল নাছিলে তাত, গতি মানে ককা দেউতার ঘর থাকি চতিয়ার ককা দেউতার ঘর থাকি পড়বলে আহিল চতিয়া হাইস্কুলত ক্লাস থ্রীত নাম লগাল। কৈছিলে যে ক্লাস ফোরতো নাম লগাব লাগিব, দেউতাই কলে নালাগে লাগে ক্লাস থ্রীর প্রায় পড়ক, ক্লাস ফোর লগে নাম লগালে তার আকো মই ইংরাজিখিনি পড়িব লাগিব, ক্লাস থ্রীত মোক নাম লগালে। আর এইদরে মোর প্রাথমিক শিক্ষার পিছত মোর স্কুলিয়া জীবন মানে হাইস্কুলের জীবন আরম্ভ হল।
1: প্রাথমিক বিদ্যালয়ের দেওনাপার হই হেলেমর প্রাবলায় হাইস্কুলত নাম ভর্তি, সকলে হাত দাঙি বহল পৃথিবী আকাশ চা অঙ্কুরিত ইতি মন আরম্ভ করে জীবনের বাকি অধ্যায় সমূহ আমি পর্যায়ক্রমে শুনে যাব। স্কুলের ঘন্টাও বাজিল, আমি এড়াই হও, বহুত ধন্যবাদ অরুণদা,
0: ধন্যবাদ কম।
2: ইমান পরে রেডিও আত্মকথা সোঁৱৰণীৰ বালিচৰ অনুষ্ঠানত নাট্যকার, ঔপন্যাসিক, সাহিত্য একাডেমী, সংগীত নাটক একাডেমী, অসম উপত্যকা সাহিত্য বঁটা, আকাশবাণীৰ ৰাষ্ট্ৰীয় আন্তঃৰাষ্ট্ৰীয় একাধিক বঁটা আৰু সন্মানৰে বিভূষিত অৰুণ শৰ্মাৰ অনাতাঁৰ আত্মকথাৰ প্ৰথম খণ্ডটি শুনিলে। তেখেতৰ সৈতে কথা পাতিলে কমল শৰ্মাই। এই অনুষ্ঠানটি আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ পৰা সংগ্ৰহ কৰা হৈছিল।
3: এয়া আকাশবাণী নগাঁও, নিবেদন কৰিছোঁ কেইটিমান অসমীয়া গীত। অনুষ্ঠানৰ প্ৰথমেই শুনক মুন্মী বৰাৰ কণ্ঠৰ এই গীতটি।

0: ছোট ছোট ছোকরি, বড় বড় চাকরি, নরম সবুজ পাতা তলে ডগ ডগ, জওয়ান বোডা রাখি দে করে লখ লখ ছোট ছোট বউ।
1: অসমীয়া বোলছবি অনুষ্ঠানটির ইমানতে অন্ত পৰিলে। এতিয়া 8:45 সমাচাৰ সন্ধ্যা আৰু 9 বজাত নিউজ এট 9 শুনিবলৈ পাব।